0: 2 দিনে বিশ্ব পুনঃ সংযোজিত অর্থনীতি সম্মেলনী ইউপিআই মাধ্যমে 2000 টাকা পর্যন্ত আর্থিক দেণনেণ উপরে কোণসি শুল্ক লাগু করা যাই পারিব নাহিঁ বলি স্পষ্ট কলে সরকার এবং ভারত আফগানিস্তান পুরুষ বর্গ চলিত টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের আজ খেলা যাব দ্বিতীয় ম্যাচ সংবাদ শেষ হল
1: ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ ଶୁଣିଲେ ରିଲେକୋଲୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ ଆପଣମାନେ ବର୍ତ୍ତମାନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି

কথাচিত্র জয় হো। গীতটির কণ্ঠদান করেছেন শান, শ্রেয়া ঘোষাল এবং সওয়াব সাবরি। সমীর অঞ্জন গীতরে সঙ্গীত দিয়েছেন সাজিদ ওয়াজিদ।

এথর শিল্পী কুমার সানু এবং অনুরাধা পোডওয়াল সমীর কাকিতরে সঙ্গীত দিয়েছেন রাজেশ রোশন কথাচিত্র দাগ দি ফায়ার।

0: ওরতি তীরে নাঙ্গল বাঁধিলি ডঙরে ওরতি তীরে, এ কুসুমি গাঁর ঘেনিলি বুড়া কাণী গাই সঙ্গে করিলি জোড়া, দেখা কেনে ঝিকি নেলা অতরে ওরতি তীরে, কেনে ঝিকি নেলা অতরে ওরতি তীরে।
1: বাবা বাবা, আমার গাঁ গহলির যে চিত্রটি মানে সাধারণত চাষ হচ্ছে আমার অঞ্চলের মুখ্য বেউসা, আছে এই গীতটি বহুত সুন্দর লাগিছে, মানে তার চিত্র পুরা ফুটি উঠুছি এই গীতটি। আহরি বি গোটে গীত শুনেছি আপনার, মো ঘর মো পাই শেষ ঠিকড়া, বহু দুঃখ লাগে গীতটা, বেদনা সত্য লাগে।
0: এটা 2024 রে লিখিলি ম্যাডাম, এটা ঘিবিরি গাঁ, যেটা কি আপনার কইলে ধোকা বালি মনচরণী, সেই নাটকের গীত, সেই নাটকের গীত বর্তমান সে তাঙ্ক ঘরে এবে গোটে হিরোইনটা তাঙ্ক ঘরে তাঙ্ক ভাই ভাউজ তাকু ঘরু বাহার করে দিয়ে, বাহার করে দেলা পরে সে আউ জনকু

শিল্পী বিশাল দদলানি এবং হামসিকা আয়ার। অমিতাভ ভট্টাচার্য গীতরে সঙ্গীত দিয়েছেন বিশাল এবং শেখর। কথাচিত্র চেন্নাই এক্সপ্রেস।

0: এথর শিল্পী ওয়াজিদ, মমতা শর্মা এবং শ্রেয়া ঘোষাল। জালিস শেরওয়ানি গীতরে সঙ্গীত দিয়েছেন সজিত ওয়াজিদ। কথাচিত্র দবং টু।
1: Ready? What? Do? What? Do?

0: ইয়া বাসয় বাই তাই তাঙ্গি বারে তের জহরা না দরু শ্যামসুন্দর পূজারি ওড়ে না তলে ফেলকি জলকি আহেল তাকি হরি জানি বাণজা মানুষী জহরা বাণজা
1: জহরা শ্যাম মামা না বাকিটি জিকেলা এঞ্জিনি ইয়া বা তাই বাই সবুতি জহরা
0: হাতে নিজ মার বাণজা
1: হ্যাঁ মা
0: মা তাই বাই তাকে আপে বারে বেঞ্জিন লোক তাকে আপে বারে জানে তাকে যে মার চাষবাসতে কাতার ডাণি হাডা কাতা আনো
1: হ্যাঁ মামা আজকাল তোমার চাষবাস কিনি লোক এটা তাকি মার চাষবাস কাতা হাডা আনো
0: মার তো পূজা নাই তাই বাই মার তো কুই লোক তাই কুই নর তাই এটা কি চার মার চাষবাস মাদি মূল আধারা ওড়ে মার চাষবাস কে আসার মার নিডা বাত কা চিঞ্জাল তাকি নকে তাকি হারকা গাডু হর বরস কে আনাই মার তো নেশা অল্প শিক্ষিত আহিম নাই মাত্র মাদি আতে মূল আতে চাষবাস কা ওটা চাষবাস কে আসারে
1: হ্যাঁ মামা এটা তো চাষবাস হেন মা জীবিকা এটা তাকি মার চাষবাস কিনাই মানে মাঙ্গ এ নি চাষবাস কিন পাটা পড় আধা জিকে এলা শিক্ষিত আতিস কে মার চাষবাস কে আসারে মে আই
0: আমি কান্ডা ভূমি বাড়া মাঞ্জানে রচাই লাকা ইচ্ছি সারে কি হরু মারি মাঞ্জানে ভূমি বাড়া আপে সবা বেড়া আপে আমনি তাড়া ইচ্ছিস কে মার চাষবাস আতি কিনাদি মানে ওড়ে আজকালি লোক বাকা চাষবাস উপরে রচকা পুঞ্জানা ওড়ে ইনিকি নেটি রচকা লাভ লাভ বেটানে এলেতি চাষ মার কীতি সারে হারকা অজিনে
1: আজিকালি তো পিউ পিয়াজ কে উনা আহিনে এনা থাকি মার এনি চাষ কিন অল্প দিনটি আনে ওড়ে তানি লাভ আজকে মার অধিকাটিকে বেটান লাগনে কিনাই মানে
0: নে তো আষাঢ়া তাই বাই রে উনা উনা আহা চাচিমনে এদা পাইঁ ঝি মার যু বাদাম চাষ কে হানে ভূমিষাণা ই ভূমিষাণা তো মার উহাম নাই এ চলক তো নকেস কে নকে উহিত উহানা নে তো সিনকিনাদি মানে আমি কান্ডা গাডু জাড়া হাম নেছি সারে জাড়া তিসকে মার বাচি বুচা কিনাদি মানে ওড়ে
1: মানে ওড়ে দান ইমার এনি কি কত নাই মানে কি ইরা এক নাই মানে ইলিতে সব মার যত্ন কিতি দে র চাষ জিকে নি হানে
0: এলে কা সার তো জে এদা তা কিঞ্জি তাই ভাই মার তানি যত্ন কিনাদি মানে উহাত সা পিসাস্তে সার তমনি এ মার আমি কান্ডা উহাম নাই উহাম নাই ইচ্ছি সারে এ জায়গা তো আমার কথা হাঁ গুপু কিনা এবার যদি কত সারসকে দরকার মানে ইচ্ছারে এবার হিনাদি মানে অর্ডর তাণ তে বাণ বাত সানে এ জায়গা তা এচে বেলা তা গাড়ি পিও আতে কাজা পিও আতে রইতে ইচ্ছারে দিবা এই হলে তে বানু ইয়ে এই উতি হাজার তা কিঞ্জি তানি পাই ইঞ্জি হি মার নাড়া তিসকে কিনাদি মানে ওড়ে এ নিকে এই উতে বা ও এ যদি গাড়ি উড়াই আছু এবার মাঝে মাছু বান্ধা হাঁড়ু ইতু ছারে এ ভূমি সাড়াসকে সিরহালি মাটনু এদা তাকে মার রাচাকা সাতারকা আনাদি মানে
1: এলে চিলে যু এই কুড়াতু এ জায়গা তো মার এ না কিনা গুপু হি নাই মানে এ সাড়ানা যু ভূমি সাড়ান মার যদি গুপু হিতি সারে গাদিসকে আইনু ওড়ে নিয়ে গেছি কে রেনু এদা তাকি মার তাই ভাই চাষ কি হালি মার এমবি কি হি নাই এমবি বাকি উচ্চ এমবাকি গড়হা এলে কি মার সম্মান এদা সজা সুজি কাহা কিতি সারে মা পাই অজিনে
0: নে তো সেনেকে তো এনা কিছু সাড়া ডাকিতা রন রন আয় চাচিল ই সময় তো আমার যদি অভাব কিনা ইরা যদি গুপুই কায় ইচ্ছারে ওড়ে না কিছু নে এটা পুই উদালিম নে পুই উদালা তাকে রচাকা ডাকিস কে এদি

0: রচাকা মুদ্রে না এদের মানে ওড়ে পুরস্কার রচাকা নিহি আহা না আহা এদি নিহিকে দালিতে সজিনে এদি যদি কানিকর্মা রইনে ইচি সারে এদি মতে পলসকে রচাকা বা এই কথা
1: বা এ ইন্দা সানা জি নিহিকে মুদ্রা ও ওড়ে নিহিকে আয়া জি কেলা
0: নিহি আয়া ওড়ে কাজা ইসকে আও
1: আও
0: এদা তাকি ডাকি চাকা অজিনে ডাকি ওড়ে পুজু তানি এনিকে রন্ডি অজিনে ওড়ে গাড়ি বাড়িওয়ানে ছারে এদি মা সানা আসকে গাড়ি বানু নলে সিনিকে দু আমি কাঁটা যদি বাড়ি হিলা তাণা ইচি সারে হিরো অজাল আও সাড়া ডাকি ইচি সারে এদি বা রন্ডি রন্ডি হেলা হি আইলু ওড়ে রচাকা অজাও ওড়ে মুদ্রা উসকে নিহি
1: মুদ্রা এদা তাকি মারো ই টাইম তানে আয়াত তু এ নিহি সরকার গাতা আপে কি নাসকানসকে গাতা মঞ্জিম নে মা বিভিন্ন প্রকার জৈবিক সার ইঞ্জিনিয়ারি এলে তাম চিকি হিতি সারায় কি মা পাই সাড়া জিকি জুক মুদ্রি নু
0: সাতা গাতা তাই ভাই তো আমি গোটা তারে ভূমি সাড়া চাষা যদি কেহা নাই সারে ই দিসকে নেহি চাষা ই দিস কারণ মার ডাবু গাটা আনি চাষা ওড়ে ইবাতি চাষ কেহা সারে ইনিসকে মার দুই পয়সা গাডু বেটা নাই ওড়ে লাভ আসকে বেটা নাই ভূমি সাড়াতে কথা হাডা হাল থাকি র তাই মানেছি এ তাই তানটি পুঞ্জাল থাকি যে মার ভেন
2: জহরা তাই
3: হ্যাঁ জহরা আজ্ঞা
2: নি দৌড়ু নি নাই দৌড় পরিচয় টিকে ব্যস্তম
3: আজ্ঞা না দৌড় আতে সোম্বাগুন্টা মা না দৌড় আতে কনসিরমুড়া আজ্ঞা পঞ্চায়েত আতে কুন্দুলি এটা ব্লক আতে সেন্ডুড়া জেলা আতে করাপুড়া
2: আজ্ঞা হ্যাঁ আচ্ছা নিনু এনি চাষ কি হিং জি
3: না বুলে বাদাম চোনা চাষ কি হিনুম আজ্ঞা
2: মান্ডিয়া কুলিঞ্জ কে
3: মান্ডিয়া কুলিঞ্জ কে ওটা যাহা তো পিজু বেড়াতে কিচারি মান্ডিয়া কুলি এবার অধিকাংশ কি হিনুমি কারাটিয়া টাইম তো আছে এনা কলে এই অভাব মানে এটা যোগ যে বাদাম করো চোর লাকা উহেল পড়া হইনে অল্প এই অ্যাডজাস্ট করা সময় হ্যাঁ
2: আচ্ছা বাদাম কা উহাল থাকি মার তল্লি এ ভূমি এনা খাল পড়ানে
3: আজ্ঞা বাদাম কা উহেল থাকি স্যার আজকাল তো কারা থাকি ভাই হাজার হইনে ভাই হাজার না কে এই কারো খাসমা ইরা উর্বর খি নমি উর্বর আতি পরে রর ইন ভাইতি পরে রুহি নমি রুতি পরে তানি গাছ ওড়ে আছে কেতল বাচ্চ খি নমি বাচ্চ কিতি পরে তারপরে বেড়িয়া খিনম বেড়িয়া কিতি পরে পুটে লাখা পিসি রবাদম চড়া হইন আমি আজ্ঞা
2: হ্যাঁ সারদল খেলোড় পড়া নে চি লেবুল ওড়ে কিনাই মানে হ্যাঁ
3: লেবুল চি ওড়ে রুটি স্যার এ লেবুল হাজি না আজ্ঞা দি মানে ইটকি ফেরি ফেরি জি এ লেবুল হাজি নে
2: এনা কি স্যার কারা বেড়াত মার এই বিস্পি কিনাই এদা তাকি যে মার যদি সম্মান সমতল কি আসারে এই বিস্পি হল অসুবিধা আনে হ্যাঁ হ্যাঁ এদা সে খেল পড়া নে
3: এরা পাই যে টিকে কোড গিতলে লিখে পাসি নুমে
2: আচ্ছা ওহি নাটি এবাস কি না গাতাড়ি হেল পড়া নে
3: রচরচাই সারো হি নুমে আজ্ঞা গাতা রচাই পাস্টু হি নুমে ওড়ে যেতে বেলা নেয়া সময় কি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি যদি উচ্চা বাতে চারি এচে বেলা তা সারো তলে হি হি গুপ এখি কথা আসি নুমে
2: আচ্ছা মার উহিত যে চ এচর দিন পরে এবিন গজা আনু
3: গজা চারি কিছু আজ্ঞা এই হিতলি মাতে চারি ভূমি যদি হিতলি মাতে চারি ম্যাক্সিমাম তিন দিনটি চার দিনটি গুব্বুক না গজা চো জানো সপ্তাহ ভিতরে আইগা আজ্ঞা পুরা আকা বিরা হাজিন তিন গোটা চার গোটা আকা
2: লাইন্স কা আহে নাতি আতি যে চ মার যু বাদাম কা বারসে তা কি রদব্বা চাষ আনু রি রিদব্বা চাষ আনু
3: রিদব্বা আহে না আজ্ঞা চাষ হয়েছি
2: তলি ই কারা বেড়াতা এমিল লেন জুহাল পড়ানে
3: ইদি মাগালে যাই না মাগালে যাই সারি টিকে কারা থাকি যে জলদি টিকে
2: আনু
3: আনু জি উহিন আনু
2: তিন লেন জুটে চার লেন ভিতর আনু
3: তিন লেন জুটে চার লেন ভিতর আনু
2: আনু হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবারে কারনা ই নে হে কি রেনা ই নে হে বাদাম কা
3: আগে মাঙ্গো তা কি সারি কারনা ই টিকে অধিকার রেট আই না ওরে এবা মুঞ্জিস কে এ তিন চার গোটা পিস রইনু রেনা ই সারি কি রিপিস রইনু বাকি রেট কম আই না এবা
2: ওহো মাঙ্গো কেজি এচে লাকান রে আহিনু
3: এবার আজ্ঞা কেজি তো বাদাম কা পড়ফা ইসি কে তো পঁচাশ টাকা লোক মানু এ যদি পড়ফা আনা পাড়ে পড়ফা আনা যদি পার চিন্স রে আজ্ঞা আজিকালি তো মার্কেট তা মাতান মারক পার না ইচ্ছা তো কম এ কুড়িয়ে পঁচিশ তিরিশ লাখা আর কি
2: পঁচিশ তিরিশ মানু হলে মার ওয়াই খা পারতি নে হে কি হিলাম পারতি নে হে
3: ওয়াই খা আজ্ঞা এই জিনিস আতে ওয়াই খা পারতি সারি টিকে নি লাভ তোলে পারতি লাগ না
2: এবা মেখাল দাকি এবার যু আজকাল মাগাল যে উহি সারে মেখাল থাকে মারো হিরে বেশি তো মেখালা হিনু
3: হিরে বেশি তো আজ্ঞা হিরে বেশি তো মেখালা নু
2: হ্যাঁ হ্যাঁ বেশি লেন যু কি মেখালা নু হ্যাঁ মেখি সারে ওড়ে এবার তে উহি জারি কি ওড়ে পুনি বিচাজার চাচা উহি জারি
3: এবার আ মেখি সারে আজ্ঞা পারতু নমি পারনা পারনমি ভাই খান এজি হঠাৎ কিনা তো আ আজ্ঞা ওড়ে হি আসড়ে বেড়া তাকি আসড়ে বেড়া তাকু হিনু চার আ এড়া পাঁচ পাঁচ এই বিচা ওড়ে তাকা যা পুনি কোড়ে তাকা যা ওড়ে উহি নমি
2: হাল কোড়া হ্যাঁ এবি যদি আমার মেখা সঙ্গে সঙ্গে বিসারে আ
3: হ্যাঁ
2: এদা তাকি এবা আচ্ছা ফোন আচ্ছা উহাল পড়া
3: না আচ্ছা
2: মার রোজু নাস

0: ই পাঁচ তোমার বেচাই তাই বাই নিহি জু হতাতে রাহাজু হতাতে সারদা জুস কে হতাতে
1: বেশি নিহি হতাতে মানে বেশি নিহি পাঁচু মাছে
0: অজাঁচু বপিনা নস্কাই চে নিহি নিহি পাঁচিত আরে কা হজিত নিহি জু হতাতে ওড়ে বেঞ্জি লোক কে নিহি হপিনে ওড়ে
1: হ্যাঁ মামা
0: হাতিনে মার র রগ দুকাতে কাতা মার হাডান বানজা
1: হ্যাঁ মামা হাডান
0: আজকাল তো মেশি নাই পিউ ইচ্ছা কা পিউ বাহিম নে ওড়ে মাদি মাদি নিজু দিনারি রি নিহি উনা হানে ইলে আচার মারে নাকি ইচ্ছি সারে পাগা পরিবর্তন আহিনে ইনেরি বাদল হাচাচিনে ই সময় তা মাঙ্গে থাকি হাঙ্গা তা আপে কি নাই তা আপে কি লোক থাকে আপে বুড়া বুড়ি কাকার পদা বারে থাকে রোগ দুকাশকে বানি সম্ভাবনা মঞ্জামনে এদা পাই যে মার আজিকালি আহা তাই বাই ই নমের দুকা গাডি বাহিনে ইদা পাই রাচাকা সাতারকা মানি কাতা
1: সৎ কথা মামা এহনা কি যে স্যার আজিকালি পিউরি নেরি নেরি নে যে কি পিস্তি হুনে পিস্তি স্যার পিউ পিহনে এমবাতি যু মার এইউ ব্যবহার কি নাই ইতি স্যার মাঙ্গ পাগ পরিবর্তন জিনেরি পাগ পরিবর্তন স্যার দিন বাদল আহা জিনে ই টাইম তা রোগ দুকা জিকি আস্তানে মাঙ্গ
0: জিকি আস্তানে ওড়ে মার সিনি কিন এনা কি চে বারে বাকি এইউ মানবিনু সবা বেড়া তা মানু নাড়া কাডাণ মানিনু হরু মারিসকে এইউ মানিনু এচেবাল তোমার কামানে তো হাজা এই তোমার ব্যবহার কি নাই বাজাল থাকি আপে কি গোসাল থাকি আপে এই মিহাল থাকিসকে আপ ওর এই সময় তাই না আহিনে ওটা মার তিনাই মানাইসকে মার মেশি নাই এচেবাল তা টাকু চিঞ্জি নাই ওটা আজকাল আষাঢ় বেড়ে তা গুরডি কুচা চিঞ্জি নাই
1: কুৎকাশকে হচ্ছি
0: কুৎকা হচ্ছি নু ইবা হলে বারে চিঞ্জি নাই মাত্র সিনি কাহানো মার তিনি কথা ইলা হি তিনাইসকে রচাক বাদল আহিনে এনেকে পাগ বাদল আহিনে ইলা হি তিনি দেরু কুচা যাই কুচাসকে ইদি রণ্ডি বাদল আহিম এদা তাকি যে মাঙ্গে ই রোগ দুকা গাড্ডু চারে নোমের দুকা গাড্ডু আনে এনা কিছু নোমের আচারে আজকাল মেহদেরি গাড্ডি ইচে নোমেরি ই আঙ্গা তা আস্তে সার গাড়ি তিরগি নাই ইসে পেন্নি তিরগু আঙ্গা তা নোমের তাকি যে গাড্ডি আনাই কথা
1: আনাই মামা আজকাল তি দিন এলে তাই তলি তি দিন অপেক্ষা দিন গেছিলে তলি টাকুস কে নাহাই মাছে কি কুচাস কে নাহাই মাছে নে এ কুচা মা পাই দেহ পাই টিকে নিহি আয় এদা থাকি মারো সতর্ক আনু জাগ্রত আহাসমা মার আঙ্গা উড়েল যদি নিহি কেটি সারে মা দি কামা দামা খাল যে নিহে হনে
0: সতা কথা এনা কি তার আঙ্গা নিহি হ আসারে আঙ্গা উড়লে নিহি রইয়া আসারে ইচি সারে মার যদি ইলাহ সারে কামাল ওড়াসকে মাঙ্গে বুডু আয়ানে ওর কামাল ওড়ে কে হালে আডাই এদা তাকে মারো এনে আনে মানে রচক সাতার কানু আমার কি যদি ইলাহি নমের কি দুঃখাতে ইচি সার নাটা তো আশা দিদি মানজানে তান তান মাত্রা মানজানু এ মাত্রা রিসানা মারে চিচি সার মাঙ্গে নম্বর দুকাতে উড়ানে ওটা আমার যদি গাড্ডু আতে এনা কিছু টাইফয়েড ইঞ্জিনের রোগ মাঞ্জানে এলে তাহলে গাড্ডু আতে চারে তারু তিরু আনে তারু নয়ানে নিহিজু হতে চিঞ্জালি মাঞ্জালি ইচ্ছা হে ওর মন হ এনা তিন চিসকে ইলাহি যদি হচিনে ইচি সারে এ দিহালে তবে পিস্তে পিস্তা সারে মারো দারি মানে স্বাস্থ্য কেন্দ্র তা হাজানা ডাক্তার তলে পরামর্শ আহানা অসপত্র মারো তিনাই ওড়ে আশা নেতর তিসকে মারো কিনাদি মানে ইলাহি কিন অচি সারে মারো ই রোগ দুকা নমেরে দুকাটি মারো নিহি আনাই পুনে লেঞ্জু কার্যক্রম হাটা তাকে রিদিনা
1: মঙ্গলবার ওড়ে শনিবার মাদেনা পুটা বারো ঘন্টা তিরিশ মিনিট তা বেসপি আহিনে
0: মাঙ্গে হালে চিঠি হিয়াদু মা ঠিকানা আতে
1: পুনে লেঞ্জু কার্যক্রম মারপত কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর
0: জেলা করাপুট পিনকোড নম্বর আতে 7640055
1: বারে তেরি জহরা।

0: শ্রোতা ভৌণী আজি হচ্ছে আউ গোটে স্বতন্ত্র দিবস
1: আজি আমি সমস্তে পালন করুছে আন্তর্জাতীয় গণতন্ত্র দিবস প্রতিবর্ষ সেপ্টেম্বর 15 তারিখে পালন করা যায় আন্তর্জাতীয় গণতন্ত্র দিবস গণতন্ত্রর মহত্ব মূল্যবোধ এবং মানব অধিকার বিষয়ে সচেতন করা এই দিবসর মূল লক্ষ্য
0: গণতন্ত্র হচ্ছে লোকঙ্ক দ্বারা লোকঙ্ক পাই এবং লোকঙ্ক শাসন
1: এই ব্যবস্থায় প্রত্যেক নাগরিকঙ্ক মতামত এবং অধিকারকু সম্মান দিয়া যায় এই দিবস আমাকু শিখায় যে আমি নিজ অধিকার সহিত নিজ কর্তব্য ও দায়িত্ব বিষয়ে মধ্য সচেতন হওয়া আবশ্যক আন্তর্জাতীয় গণতন্ত্র দিবস কেবল এক উৎসবর দিন নুহে এহা গণতন্ত্রর মূল্যবোধকু দৈনন্দিন জীবনরে পালন করিবার সংকল্প নেবার দিনটিয়ে
0: তেণু করে আমি সমস্তে নিজ অধিকারকু জানিবা এবং অন্য মানুষ অধিকারকু

0: দেখলুস
1: জবর ফোন আইলা
0: ফোন আইলা আরি খাইটা বলে আরি কত লোক ন করলাই কে কাজে বলে সে নুয়া খাই পর দন্দা লোক রেবাই কি নাই হেলে আরি গরদিন মিশা এনতি আমকে ফোন করত হ্যাঁ আরি কাই কেনতি করলাই পূজা আরি কাইটা সব কইবাই কি নাই
1: তাঙ্কর কথা শুনি কি মিশা বড় সারদা লাগলা আপা
0: হেলে গলুনি ভাইবন আজি তো বেল নাই
1: ওই
0: গলুনি তবে জুয়ার লাগা।

কথাচিত্র খুদ্দার, কণ্ঠশিল্পী মানিলে কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক, গীতরচনা করেছেন রাহতিন্দরী, সঙ্গীতরে সাজিয়েছেন অন্নু মল্লিক।

0: সংস্কৃতি মূল্যবোধ এবং পরম্পরার একনিষ্ঠ প্রবক্তা আকাশবাণী।
1: পিলাটা পাণিয়া ঝাড়া হয়ে এত সরি হল তা ওআরএস দেইন, তাহলে আপন মানে মনে রাখতু শিশুক তরল ঝাড়া হলে তা শরীর জলি অংশ কমি যায় এবং দেহ শুখিলা হয়ে যায়। পিলাটা শরীর নিস্তেজ হয়ে যায়, আখি ভিতরক পশি যায় এবং চমড়া ধুকুড়া হয়ে যায়। এই পরিস্থিতি শিশুক ওআরএস মিশা পা দিও, এ প্রস্তুত হবার 24 ঘন্টা পর্যন্ত রহিপারে। এসহ জিঙ্ক বটিকা মধ্য 14 দিন পর্যন্ত দিও।